0: আমলটা কবুল করে বিনা ফাওয়ানি ইখলাস তিরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাওয়ানি আলকান তাহুগা ইখলাস তিরবুমা উম্মতং ইখলাস তিরকান দসকত দেবুমকে গতুং জুমার সূরাতকে 11 আয়াতকা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমরবেকিম ওয়ানি আল্লাহং ইখলাস তিরকমায়কুগা আলকান কুরমাশে হাম এ সূরাতকে সাদওয়ান আয়াতগা ওয়াহি করেবি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিনি মানে কি কালেক ফান উইদাল ওয়াশে একলাঙ্গে কিবায়ং আহরেঙ্গে দিন খালাস কো আহরেং আলকান কুরানি হাম একনি মাইং আল্লাহ হাশে আদি জুমার সূরাতগা মাইং আল্লাহ ওয়াহি করা ওয়াফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহিদ্দিনুল খালিস মানে কি ফাহি কালেক ফান মাইং আল্লাহ গ কিবায় দিন খালাস করাওয়া একলাঙ্গে কিবায় আলকান করাওয়া হাশে ইনসানাগে বাহা আমল আদি মুদলুম কুরেবে সদাকাত তাকি আল্লাহ খালিস কামায়কো কুরা কান্তকম গাহিদ মং আঙ্গাওয়া আল বাইনা সূরাত কে ফাসফান আয়াত গা ওয়াহি কুরাওয়া ফাওয়ে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানে কি বাতিল মগুং একিবাওয়ে গেন তিবে মাইং আল্লাহ গ কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহ গ কিবায়ং আলকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিরম মেনুই এবামি হুনা আমরনুয়ে কিয়ামত দওহুং আল্লাহ পাতল কুরং এতে মিহা ইখলাস তির কামায়কো হেও আমল কুরমাং আঙ্গাওয়া সূরাতুল কাহফ গ সতে ক দিহওয়ান আয়াত গ ওয়াহি কুরাওয়া ফাওয়ে ফমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানে কি তিয়বা মিহুন কুরে কোমে মিহাকু নামাবেস আল্লাহ বদল কুরমাং উম্মীদ কুরানি নামা হেও আমল কুরমমতি দেমিহুন নহুশ কামে আদি আল্লাহ আলকান কুরমুগা এহেন এফলেস ফরাতাকা শারীক নুকুরা হুশ কামে
1: আলগুন মেঙ্গে প্রোগ্রাম তং হামজিফাওয়া গতং দেং ইবি বড়ায়নওয়ানি কিরিত কুরআন কিয়েবুং মিয়াদু ইবি বড়ায়নওয়ানি সূরাতু শুআরা ফানসাস দেওয়ান আয়াতুম ফাশায়গিন এ সূরাতুগে সাতেক ফানসাস নুওয়ান আয়াতুগে নিয়েলা

নুয়াতা নেতুমুগে তেরেং খালকু থাকুং আলং উফাদ্দাওয়া দেং এতাকেতি আলং ইয়াদা খুরব্বা আদি উডাই বিমন্তিয়া ব্যামি হুন্না রিজকো দেব্বা রাসকালাং হিয়ে আল্লাহা একো এহেং ইলাহাকু বে হিয়ে কালেগ ফান বিদালওয়াশ তিয়াবা মিহুন তেদ্বরিং খামগা ওয়ানামা তিয়াবা মিহুন গে দলিল তিয়াবা মিহুন গেনস বলাশয়।

আদি উডাই বিমগাভিয়াস একলাঙ্গিয়া ফোরবিগেম্বা ইভেস কামেনুয়ে এ হরিহা কামে বনি বয়া বিগেম্বা ফোথেগা লিউবা ফে।

0: ইসরায়েলকে ধরিং এখানখামা আমি তো দেবাসুয়া খান্তকে ধরিং গিনা খান্ত হামা কাশর মে কোরআন এউরেন না খিয়া দি বায়াম করতে
1: وإنه لهدى ورحمة للمؤمنين
0: আদি হামা কাশর এ কোরআন কি মুমিন থাকুন নবা হিদায়ত কাই রহমতে কং কাশরে
1: ইন রব্বাক ইয়াকদি বাইনহুম বিহুকমিহি ওয়া হুয়াল আজিজুল আলিম
0: হামা কাশর খালেগ ফানুগে বেরি রসকলাঙ্গে কিয়ামে দ্বহুম এউরেঙ্গে মেদুগা একলাঙ্গে আদুল বেরি হুকুম ফুল নিয়া কুরবানতে আদি একলাঙ্গে আজিজ অন্ত মোড়া দেনবডিগম্বা রসকলাঙ্গে

আদি খানু মিহুন না এবাহি মাগু ফুরে দুমুং খানু বেফাওয়া মিহুন না এউরেঙ্গে মাগু ফুরে দুমুং একিবা খুরব্বা থেদু মাগু দাক্কাওয়া হা দিয়কু খামগা খালে ফান নুয়ে তিমন রসকলাঙ্গে আয়তকং ইমা বা বয়কম মেনুই খালে ফানক নিবেবেনে ফাহে এউরেন্নি আল্লাহ কিয়মম বা মিহুন্নে

0: আল্লাহকে হাজরতং এওরং আতুজ্জম দান্দনে এ হিন্দু একলাঙ্গ ওয়াহী কুরবানতে তিয়াবা মিহুন্না এয়া বেহে ইলমে লিবফানিং হাল তিয়াবা মিহুন তিমন রাসকলাঙ্গ আয়ত দোকুড়ই হিয়ে নুয়াত তিয়াবা মিহুন কুরমুং গেন্দি কংকমেং হিয়ে
1: ووقع القول عليهم بما ظلموا فهم لا ينطقون
0: আদি এওরেঙ্গে মচ্চ কান্ডালু ওয়া ফাওয়া আযাবগে বসুল হক ওয়েজে এই এওরেং আনিয়া বেরবি কামটকে ফাহে এওরেন্নক এদুহুম এবিস ওয়াহকে নুদকেনতে

0: أتقن كل شيء إنه خبير بما تفعلون
1: আদি ফারবাদত তিবা দেখে মই এতকেতি বিলাতং হিঙ্গাদাগত হিঙ্গাদা হাল তিবা হি কোরানি এতকেতি হারলা হরিকমশে এই আল্লাহ গে হেদমে একলাঙ্গি হরিহাতকেচ্চ ফুরিহামকং হেদ্দেবি রসকলাঙ্গি হামকশবরং একলাঙ্গি তিয়বা মিহুং কুরা কন্ত মোল দেনোডিগিম বা রসকলাঙ্গি
0: মান জাআ বিল হাসানাতি ফালাহু

0: আদি কালে গফানু বিদাল ওয়াশ হামদু হুরি আল্লাহ একলাঙ্গে কুড়দু অন্তকম গে হেকিত তিয়বা মিহুন্ন নিকং হুরে একলাঙ্গে দকওয়া হুটে দিং একান্তত তিয়বা মিহুন্ন ইঙ্গেনতে কালে গফানু গে বেরি রসকলাঙ্গে তিয়বা মিহুন কুরা আমল তকামেদু গাফিল ওয়ে বড়িগেনেন ওয়ে
1: بسم الله الرحمن الرحيم
0: رحمن وانت رحيم وانت الله جي اسم فلوم فشاغن

0: Ko bako din ne baki ja tere ga mi ma se ka ta ko ne sho mi fe shi wes do fi ko ya do ho da ho da ho da nte ku din tai ara te te be me baki ja tere ga me ra ma se ke ta ho ke tere ke be fi ko baki ja tere fen na adi nu fen na chi ge list to kiya ba e ma da to me ku ra mi ba s te ku din hama wa ra fo ri a ko ku ri a ken da ne ka ma den baki ja ga me ra ba ta te ku din ku ren je ma se ke ta ho ke tere ga da do mi sa ma ka me nu ba des ko me do ko es mi shoga kurakan tatta do mi bagi chaga kurakan tatta mi dado ga mi wagut ki olwala foi ravane no ta banje tatta kya den kya den ma tikudin je tar tip ko la fama rago ga kya den nge den oi ma se kata ki malum malu malum malu ne boni ma tikudin nge nundo de bagi cha tere ga wara ma gi na wane do kudin ne fini fe ma ho ando ma malikurwa ma ganda kole ma mi kala etam malakon vasunani taza varan higgam rite bagija kave mi mato ke vasta duanya do varan mir vastu hainu mamela meli mi bave sebo mi baga sama mi kolanje ma sekete kudina kolaven enge mi duge shoge se ma sekeve sebo den oti vake o vake o do vake vake mi bate kudina den nu chen kane date veni kiya de mis komme do ege shoge se ma sekeve skuramun ti dani hama datta vake ke bai kiya dinima tikudin wahakya ko kuria dani do em furta ma kiyalam vedo wahakya ga me wago furta ma feshun mi wahakya ga me wago tiki jangali ga hiya de biya gasta dashuga ekweri kama ma jalu ga komme do hago e sahar ge janwar ta kule hada les te huma eka chavure duran anikati fumu ma tomaki mi hama misaru ge emme mashur de kulwar komme har ko es mitakiti ge metuga mubarak bawa hada tikudin mes bawa men ne gota mubarak ta bawyo me jangali ga singe mi huri ha kulewara kavves emme namma shuruwani hudu musal ge tim hudu musal e tim ga genguleni mulin ves emme bara dua janwarta tikudin na due veta bara musal war bar dua che ke buna hendo fene hama mehin mi ak fene de siwan hama No es fenna ha bar menu ga do vegane do mi musal wes mi ha ma eha bar dua musale ke ku dinne den ti ku den mi den we ba khore gen den je ne inge datte ke mas ke mi nimun mi har meti nimun ir ku cha ka school fe kon ku je ba mi assalam alaikum
1: wa alaikum assalam
0: manat
1: sabba
0: ko ba hal ke hin ta
1: rangalo
0: rangali ya rangalo datte ave singe ke kolani ti কি কললানি হ্যাঁ মা এনে এহেন কাম কোনো দানেন কামে করলাম বানেন মে তুমি কন্দু আহে কন্দু হে তো মে তুমি কি কে ওনি হিরু দু সীমা তি কুদিংগে মি ছুটি দু হে দো স্কুল দান যে তানে কা
1: না
0: নু জে হে দো হে মা কে কে ইনের ওয়ান কুদি কুদি কাং কাং করলাম এরো নেনু ইতুরা কাং কাং দাসওয়ানি দো ebitta fote wahaka foten eche
1: eba huri
0: e foita kiyalanta de tere he vajja tinu
1: abadu kiyan
0: ahada rangalu kujjeke kiyamane huri ha kudim veswane do mannatu
1: rabba
0: foi kiyan eru foi kima vara pyawaru mawluma tenge ne te kudin nege ta foi kiyagen fotun inge mawluma tu ke ali ga kudin kankam mi kurani do Mi har hendulu hela fukon kame mannat ko li fartama. Mahane adiye. Den dain ungula ekan kan nimige. Sabuinta.
1: Sabuegen kulandiye.
0: Namad kore ta fatihu.
1: Fatiha ko nai hele.
0: Mulin deren mam kar bunecche dendu hukun. Fatihu goche inge. এমে ফরতম কাম কাহরম কুরঞ্জে কাম কেই এঙ্গেতা ফাতিউ হেলা ফাতিউ নামাদ কুরুং ইঙ্গে হা কুদিমেস মান হেলেবে তো বালা নু হেলেবে জিয়া মামমেন গাত কো পুনেগিন মানে হেলাম মাসিকে কুরঙ্গে ফারেক কুজক হে নু লেবিদান এ মাসলে নু হেলেউনি মা নামাদ কল্লি মরাঙ্গলওয়া ইঙ্গে দেন্দু কুন কোল্লানে কম দত উমিদ কুরানি দেন্নে গে কম দতে আবাদল ওয়ানি মন্নতা কন্দু হকু কম দতা হালান দেন্দু হকু সিগে হাঁদা কোগে হুননানি হিগা দো মাসিকে তাকা কুরে দমা কম মাসিকে তে ফুরতম কোল্লানি মন্নতা ana.
1: Komme
0: masakate so ke henta. Eve higa furata mai kala wa ke ge ban fashamado. Wa ke ge vigo inge ta miharu.
1: Inge.
0: Inge do. E huda musal ki kurat musal me.
1: War bara do musal.
0: Ah, denke ne wa ne wa ke ga.
1: Denke. Jangali ge bi ka ta shuga.
0: Janavaram kulere jahadi. Ei, me hudum musalaku.
1: Ha.
0: Jangalige kastavge dashuga res jahadue hadane do.
1: Labba.
0: Manna tubune due res jaha hadani eden. Me haras res jan tayarwege me te bihivani mubaratakan he me manna tume bune do me tayarwani me anikkes do.
1: Labba.
0: Musehema dengue ba halan dengula la kuje ka tu inge dan ta wa gote. Inga dengu ratu na gama do. Medes haayum feshigen alifa hame huri. Inge ha shaveni ge akur ta uge tirin akuren negime e akur gonna masakate datme mi hawal kolani. Kon akuren nagani. Nunu. Nunu goti kon masakate hin hewani.
2: Dadenge
0: mi gamme hunnani komma sekatetta komma sekatta ke dado e ki adu siwijje viade dado e hamne gunige undol hellanta
1: undol hella
0: hellange ge buhuri undoye
1: ai buhuri
0: enta konka undoye bodu
1: bodu
0: undoye ko kuda undoye ka ai kuda undole konku dinnege undoye e kuda kudingata
1: No,
0: we have good. We have good in the day, you know. Managal and Udoya Neri can look at Nujane, Bodundo the Gamma's tongue on Nando. That way, though. Him and Dado come on a massy king geta. Dado go on a massy king geta. Come, sir, come again. E come, massicate. And then name me haru.
1: Urihamakuru.
0: Furihama korun aa furihama kollam mejeni daado go do datta kiya de nan ehvima daado ga mi oti kon kamekka ige daado ga datta eba kiya den banje nuni daavare tarti bonnani gelli fa tarti kollange mejeni raagu ga kiya lan do kiyene
1: raagu
0: ga kiya la chenge datta kiya deni mi haru inge Mioti belene verin khidmetteri enimuni den kia henga kia do belene verin khidmetteri belen den dengonani ki ke hen hiwani kia chenge raago ga engene kia
1: labba
0: Dari varunna kurubam vam belene verim vi belene verim.
3: Dari varunna kurubam vam.
0: Lobveti vi belene verim. Engene ki ala? Ale fasha apa?
1: Andalan ne?
0: Fasha tan adan burida? Belene verim, belene verim. Hidumetteri belene verim. Ki ala?
1: Belen,
0: Mega. Kumbha ke mi dekhi?
1: Dari runna.
0: Belene verin na, khidmetterin na. Khidmetterin ke vaha ke mi dekhi do? Vara muhimu bai ke do ai?
1: Labba.
0: Mamma menghi meneni kong gintiye ke terega? Mamma menghi meneni belene verin ke terega do? Hidmetterin tibene belene verina ki varam muhimu bay varak hidmetteri bay belene verin mitibeni huri ha kamigga kudinge kankamga kurban van tayyara do
1: labba
0: varanangale inge furihama vefa miyoti hema furihama vima kiina adani tata me nois vaanen kame kola de do mara bodang ehi teri kamaay ko tata ke sehi teri kamaay ko me puri hama vi do eka maslu furata me tangkol vara rit ko kia li e do mannat
1: shir
0: henka de ebit kola ne kame
1: labbay
0: boy e boy tayaro gen to me hire ha da nang hinga wa kolanda
1: labba
0: kya pocho uti
1: bulala na de na te hinga donde me kya kone ro kujen ege ti bi ro de kudin
0: e kunge
1: e do shadande bod bulala dande ugale vetti balen ote e balun due daga bulala bodu bulala dande na de hinga

আমলটা কবুল করে বিনা ফাওয়ানি ইখলাস তিরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাওয়ানি আলকান তাহুগা ইখলাস তিরবুমা উম্মতং ইখলাস তিরকান দসকত দেবুমকে গতুং জুমার সূরাতকে 11 আয়াতকা ওয়াহী করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমরবে বিকিমবনি আল্লাহং ইখলাস তিরকমায়কুগা আলকান কুরমাশে হামা এ সূরাতকে সাদবান আয়াতগা ওয়াহী করেবি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিনি মানে কি কালেক ফান উইদাল ওয়াশে ইখলাং কিবায়ং আহরেং গে দীন খালাস কো আহরেং আলকান কুরানি হামা ইখনি মাইন আল্লাহ হাশে আদি জুমার সূরাতগা মাইন আল্লাহ ওয়াহী করাওয়া ফাওয়ে فاعبد الله مخلصا له الدين الا لله الدين الخالص معني كي فهي كليك فان ما ان الله كي بيا دين خلاص كروا اكلاغ كي بيا الكن كروا شف انسانا كي بها عمل ادي مدلون كروا صدقات كي الله خالص كمايكو كورا كنتكم غاهد من انغوا البينا سوره كي فسفن ايت كا وحي كروا فاوي وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين حنفا مانيكي باطل مگون اكيباوگن تيبه ماين الله گه كيبايان الکان خلاص کرا حالو الله گه كيبايان الکان کرمشا نماز قائم کرمشا زکات دینم منوی ابا می ہونا امر نو ویو قیامت دوہون الله بدل کرن گتے میھا ইখলাস তিরকমায়কো হেয় আমল কুরমাং আংগাওয়া সূরাতুল কাহফুগে সতেক দিহওয়ান আয়াতুগা ওয়াহী কুরাওয়া ফাওয়ে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানে কি তিয়বামি হুম কুরে কোমে মিহকু নামাবেস আল্লাহ বদল কুরমাং উম্মীদ কুরানি নামা হেয় আমল কুরমতি দেমি হুননা হুশ কামে আদি আল্লাহ আলকান কুরমুগা এহেন এফেস ফরাতকা শরীক নুকুরা হুশ কামেভ

0: আজ ওয়ার্ল্ড কাপ দেহা সাব্বি হোক আনকাস আ মেচেদ গেনেস তুমি টাকা তেবে ফুন আলম মে প্রোগ্রাম মে করিয়া দান মে হার দিন কুড়িং হাম জিফা মে বা মেচ কি ফ্রান্স আদি ইরাক গে মেচ ওয়ার ফোর গদ বেদান কমগে উম্মীদ হরি হাবে ফুলং গে সাবে দেহাম গে আমস ফ্রান্স ইরাক আলা বাজার ফুটবল এক দুনিয়া গ দেন আলম নাহম নাম মশহুর এক টিম এ গত মে ফাহ কল দেনি ফ্রান্স দেন ফ্রান্স গে মি ফোরওয়ার্ড না কিবে সাম মি ওয়ার কুলদান বাই গত ওয়ার গিনা বে ফুলং বা ফাহ করবা মি ফাহ রগে ওয়ার্ল্ড কাপ হাসিল কফান কমা বেলেবে গা গন্ডা কা হাইক টিম বে বে ফুলং নাং কিয়া দার ফ্রান্স মি গে তরে হিমনে গেন্দে এম মেরে গে মেচ কিবে ওয়ার ফোর গদ মেচ কবে গে দান কম মি উম্মীদ করানি অনেক আলম মি তরে গে ওয়ার গিনা সাপোর্টার রুম বেস মে ফ্রান্স গে সাপোর্টার এ বতিবি আদি এ গেতর অলম গে তরে গা মি ইরাক হাম সাপোর্ট করা বেহন তিব্বান গে তো ইরাক কি দে অলম গে বরা গা গমে গতক মে অননি বেস দে অনক অলম না মি ফ্রান্স কি হাম মি অলম গে তরে গা বরা গিন বেফলং হাম সাপোর্ট করা বে গতক মে অননি অলম গে মি এনালিস্ট বিদাল বা এচএস মি কমা দে তরে অলম হিওনে হাম বাদা দ মহিম মা
1: মিদি হেম মি মিগিয়ন কমগতে ভিয়াস মি বাহকে কে এমি বাস রাদু ওয়ায়র এনা ইকে কুরিয়া দেনতি বেনু নি টিম গে পারফরম্যান্স বালাফ কানে কিপার একন কুরেনে কামে নোনান কানে দেন কমগতে মি ওয়াগু তো ইউরোপ গা হাম এমে ফাহা কোলে কিপার ওঙ্গে তেরে হাম এ কিপার ওঙ্গে তো মিন ইয়ো দেন কমগতে ফ্রান্সিস ভিলাত গো মি ওয়াগু তো নেগেন গো মি ওয়ার মিহা ওয়ার গদ টিম গে ওয়া মি দেখানে মি ওয়াগু তো নেগেন গে এমে এমে রাঙ্গল কিপার গো তো গো মিন ইয়ো ফাহা কুরে
2: রাঙ্গল এ গালু নো গে সুয়া দেন মি মি টিম গে মিতি বা কিপার ওঙ্গে তেরে কিপার নগাকম বঞ্জাম মিগ সুয়াদেনতে আনকলং আম মি ফ্রান্স নো কিপার নগাকম বঞ্জাম সুয়াদেনতে কা গালুনগু সুয়াদু মি উফেদেনি মি ফ্রান্স কা মি টিম এহেন ডিপার্টমেন্ট তো গ মিতিব কুলুন তেরিনা আলা বাজার গ লেভেল গ কিপার হে মি ফ্রান্স কা মি হেরি নোনি আম মি জুমলক মুলি টিম বাজার গ কিপার তংকুলে দং হে
1: কুলব লেভেল গ পারফর্ম কফ হরি গতব বাজার গ মেগ নঙ্গে দেন তিবুনা তংকুলে বেনে কানে তাফাস হিসাব তো বনা গন্দে তাফাস একাম আলগন মি হাম ভরসা ভেবেনি ফ্রান্স তাম কোরানে কমে ফাহারেগ এতে আমার রাঙ্গল ডিফেন্স লাইনে কুরিমতি হোগে রাঙ্গল মিডফিল্ড লাইনে কুরিমতি হোগে মাসেক কোরায়ের ইন গোল কিপার এগুস কনফিডেন্স আলো না ওয়ার তাই কোরাং নাজিউস এ বুনি ওয়াহকে এ কুলাবেগ ডিফেন্স লাইন মাসেক কোরা গতকুম গিনা ফাহার দেন মি গোল বাদে ফেবুরে দে তো কিপার মা বড় কামে নুকরে ভেন হাল দেব সেম মিকাল কান্তে দেন এবড় কোরাশে ডিফেন্স লাইনে মি ইননি কুরিমতি রাঙ্গল ফাংশন কোরা ডিফেন্স লাইনে মে আর এক হাল কান্তে নেতিজিয়াম দেন ব্যাকল বন্ন কমে গোল তিবুনা হে কিপার গ স্ট্যাটাস দে তো আরানি এম এক হাল কান্তে তং এভয়েড ওয়ারবড় কুরেবে টিমে গতুক রাঙ্গাল সলিড কোং ইতি ফাংশন কোরাকম বন্যা দেন হাফসিগে সুয়াল জবাব দেকম বন্যাম কুলব লেভেল গ মি সিজন গ মিতিব বাকি তিবে হুরিহা প্লেয়ারম গে স্টেটা নুনিয়াম এ প্লেয়ারম মি পারফর্ম কো পারফর্ম আমি হুরিয়া কম কবলার আলগোনো সম কিপার গে ফর্ম কুলব লেভেল গ দশে আলগোন বনা
2: মে ফ্রান্স আ ইরাও গে তাফা তলম মে ফাহ করেন হামে কেন ওয়ার্ল্ড কাপ কে রেকর্ড তক বাজার গে ফ্রান্স 40 মেচ মোলে ফেঙ্গার ইরাক আদি মেতি মোলে নোয়ে ড্র নোয়ে হে বানে কি পয়েন্ট নেতি টিম এগো তো ইরাক ইরাক ফাহ করে মে হাতন কোন হাতর মেচ মেস বাদে বাদে হো মেতি এ এ হাম মুলিং ইদি কোলা ফ্রান্স 40 মোল সাদ মেচ এবর কি গ বিহি মেচ বাদে ফে রেঙ্কিন বাজার গে সরব বড় ফারা গে মেতি ইরাক 50 হেবনা গে ফ্রান্স কি দুনিয়া গে গদা তিনে গে তরে গে টিম গে গতু গা ফাহ করে গে ওয়ার্ল্ড কাপ গে মে তারিখ বাজার গে ফ্রান্স সতারবন ওয়ার্ল্ড কাপ ফুটবল উম্বার আতু গে মে ওয়াদে করে ইরাক বাজার গে মে হুঙ্গে দেবন ওয়ার্ল্ড কাপ ফুটবল উম্বার মানে কি কুরিং মে ওয়াদে করে উম্বার আতু গে গ্রুপ স্টেজ গে তিন মেচ বলিবি মে ফার উম্বার আতু গে ফরতম এম মেচ কোলে গে মেচ বলিবি মোলিং হোদা ফরতম মোলু হোদা মেসলি বে নো নাজি ফরতম ফুরসতম আনি
1: আদে মোলে হোদান কমগতেস দিবে এমএ মি ফুরতান ফুরসাতা বেগেন দা নমাস মি ফুরসাতা কুরিমত লার মি কুরিমত লাম মি জিফ মোতি আনে কাস ফরেন্সিস ভিলা হামা তি ফাহ কলিগতা ফানসাস হাতর দরজাগে ওয়াহকে গি তাফাতে মি দুনিয়া গে রেঙ্কিন বালার মি দে টিম গে দে তরে গোবে এম মি আব বালার উমাবরে মে নুবুং গা কামে গে ওয়াহক আসু মি দে কেবে নি হেম নমাস হামা কমগতে বেস ইরাগু মাসেকে হামা কুরআন কা এ দে হামা ইয়াগিন কামে
2: মে উম্মিদ লিবে এককমেন এবে ইঙ্গে দো মে ইরাগ বেস হামা পয়েন্ট এন্ড মোলেং হোদা মি মুবারাতুগা মি আলা ওয়াদা করে টিম তা খুদি আমাদি তা কোন সারপ্রাইজ নতিজা তা কে হাম গে আমস নারে ফি হাসতো গো মি সারপ্রাইজ নতিজা নতিজা কাম গিন ফহার মি বনে বনে এমএচ উম নতিজা ন এমএচ উম পয়েন্ট হোদা দেবন মচ উম পয়েন্ট হোদা হিসাব আদা গে টিম তা আদা গে টিম তা কে মি দেনে মি ওয়ার্ল্ড কাপ হাম আ টিম তা এবা হেম এ গেন কিবর হোদা গেন ইরাক হাম পয়েন্ট হোদা বাদার হেন মে ফাহ করেন জে নোবে মি ওয়ার্ল্ড ক্লাস মি ফ্রন্টেরিন তা কে বতিবি মি ফ্রান্স দেন মি আলা এম ইবস্তর গ কি টিম নো
0: ಇರಾಕ್ ಟೀಮ್ಗೆ ದಿದವೆಸ್ ಅದೇ ಫ್ರಾನ್ಸ್ಗೆ ಟೀಮ್ಗೆ ದಿದವೆಸ್ ಮೆಹಾರ್ ಮೇವಣೆ ದಂಡಮತಿಗೆ ಫತ್ರಾ ಲಾಫ್ ದಂಡುಗೆ ಹಮ ಮೆದಕು ನೋಂಗ್ ಮೇ ನುಕುಣ್ಣನಿಗೆ ಮಿಫಹರ ಮೇ ದಂಡುಗೆ ಎಕ್ಕೋಳು ಹಮ ನುಕುಮೆಂಗ್ ಆಸಕ ಮೆದ್ರೊಂಗ ದಿಮಾದ ಮೇ ಅಣ್ಣನ ಹಿಂಗಾಲ ಪುರಿಯಮ್ಮೆ ಮುಳಿ ಸ್ಟೇಡಿಯಂ ಹಮ ಅವರ ಪುರಿ ಫೆಂಗೇತ ಹಮ ಅವಳು ಮೆಣ್ಣ ಮೇ ಕೊಮ್ಮೆ ಸ್ಟೇಡಿಯಂ ಎಬ್ಬಸ್ ಕೊಮ್ಮೆ ಮೆಚಬ್ಬಸ್ ಫೆನಿಗೆ ಮಿದನಿ ಹಮ ವರ ಫುಲ್ಕೊಂ ದ ತನೇ ಗೊತ್ತ ಮೇವು ತಾಳ್ಮೆ ನಾನು ಜೋಸಿ ಕುಲ ಧನ್ಯವಾದ ಖಂಡೆ ಟ್ರೆಕ್ ಸೂಟ್ಗೆ ಹೊರಿಹಾ ಕೊಡೋಣ ತೆರಿ ಬೆಸ್ ಮಿತಿ ಬಿ ಎಮ್ ವಿ ಮ ದೆನ್ ಫ್ರಾನ್ಸ್ಗೆ ದೆ ಜೋಸಿ ಕೊಮ್ಮೆ ಬೇ ದೆ ಜೋಸಿ ಬೇ ಬೇನು ಕೊರೆ ದತ್ತ ಅವೇ ಆದಿ ಹೋಮ್ ಜೋಸಿ ಬೇ ಬೇನು ಕೊರೆ ಎಮ್ಮೆ ಪಹರಗ ಕೊಮ್ ಕುಲೇಕ ಮನೆ ಆಮ್ ಗೊತ್ತ ಫ್ರಾನ್ಸ್ಗೆ ಟೀಮ್ಗೆ ಕುಲ ಹುಣ್ಣನೆ ನೋ ಕುಲ್ಯಾಗ ಹೆಣ್ಣು ಮೇವು ಸಮ ನೋಕುಲ್ಯಾ ಯಾಕಂಗೆ ಅದು ನೋಕುಲ್ಯಾ ಟ್ರೆಕ್ ಸೂಟ್ಗೆ ದೆನ್ ನೋಕುಲ್ಯಾ ಸೋಟ್ ಅದೇ ಸ್ಟಾಕಿನೂ ಸ್ನೋಕುಲ್ಯಾಗ ಹುದ್ಕುಲ್ಯಾಗ ಜೋಸಿ ಹುದ್ಕುಲ್ಯಾಗ ಸೋಟ ಹುದ್ಕುಲ್ಯಾಗ ಸ್ಟಾಕಿನ ಇರೋಗೆ ಟೀಮ್ ಮಿತಿಬಿ ಯಾಕಂ ಎಮ್ಮೆ ಸಮ ಹುದ್ಕುಲ್ಯಾಗ ಟ್ರಕ್ ಸೋಟ್ ಕುಳಿತರಿಂದ ಮಿತಿಬಿ ಅವಳ ಮೇವು ಗೊತ್ತು ಪಕ್ಷದ ರೆಫ್ರೀ ನಾಯಕ ಈಗ ಕೂಡ ಕುಜ್ಜ ಬಾಟ ಬಸ್ ಸ್ಟ್ಯಾಂಡ್ಗೆ ಬೋಳ ನಗಾಗೆ ಮೆಹಾರ್ ಸೆಂಟ್ರ್ ಸರ್ಕಲ್ ಆದ ಮ್ಯಾಲ ಹಿಂಗೆ ಹಾಕದ ಆತಮ್ಮೆ ಫೆನ್ನನ್ ಸೆಂಟ್ರ್ ಸರ್ಕಲ್ಗೆ ಎಮ್ಮೆ ದೂರ್ ಫರಾತುಗ ಔಷಧ ಮೆತ್ಬಿನಿ ಮೇ ವಕ್ಕಲ್ಲ ಫುಣ್ಣೇರು ದೆಂಗ್ ಎಮ್ಮೆ ಕ್ಯಾರಿ ಫರಾತನ್ ದಿಫರಾತ ಭಾಗತ ಹರಿಹಾ ಟೀಮ್ಗೆ ಕುಳಂ ತೆರಿ ಮಿಸ್ ಮೀ ಎತ್ತಿರದನ್ನ ಏಪ್ಪ ಹೋಗ ಅದೇ ಮೀ ನುಕುಮೆಂಗ್ ಅಣ್ಣೇರು ಅಣು ಹಮ್ಮ ಕೊಮ್ಮೆ ಫರಸ್ ದಂಡಮಾದ ಹಾಕೊಂಡ ದಿದತ ಮೀ ಜಿಪಾಂತಿಬೆ ದಿದಬರಿಂಗ ಬತ್ತಿಬೆ ಎಮ್ಮಿ ಹೊಂತಿಬೇನೆ ಫ್ರಾನ್ಸ್ ದಿದ ಅದೇ ಹೇಗೆ ತುಂಬ ಕೊಮ್ಮೆ ಟೀಮೇ ಕೊಡೋ ಕಮ್ಮಿ ಕುಳೆದೆ ಟೀಮಿಗೆ ದಿದೆಯ ದೆ ಗೌಮ್ಗೆ ದಿದೆಯ ಅದೇ ಮೀ ಫೀಫಾಗೆ ದಿದ ಎಮ್ಮೆ ಹಿಂಪೆ ಆಗಿದ್ದೇವೆ ಬಾಕಿ ಖಾಸ ತಯಾರು ಕೊಡುವ ಗೇಟೆಗೆ ತೆರೆಯಿಂದ ಎಮ್ಮೆ ಹೆಮ್ಮೆ ನಕೊಂಡನೆ ನೋಕಮೇಗೆ ಮ್ಯಾಸ್ ಮೇ ತಂಗ ಮಾಡ್ಕೊಳ್ಳಾನೆ ಮಿಹಾರು ದಟ್ಟಿಮೆ ಕೊಳಂತರಿ ಬಸ್ ಆಸ್ ಗಾಗಂಡಕ ಸೆಂಟ್ರ್ ಸರ್ಕಲ್ಗೆ ವಶಾಗಿ ಭಾಗವತ ಹುಟ್ಟಿಲ್ಲನೆ ಅದೇ ರೆಫ್ರೀಮ್ ಬಸ್ ಮೆದುರಂಗ ದಿಮಾಲ ಭಾಗವತ ಸೆಂಟ್ರ್ ಸರ್ಕಲ್ಗೆ ರುಸ್ಟ್ರಮ್ ಹೊನ್ನ ದಿಮಾಲ್ ನೋ ಅಣ ಫರಾತ ಭಾಗವತ ಮಾಡ್ಕೊಳ್ಳಾಫೆ
3: ದೆಂಫ್ ತಿಬೆ ಹಣ ಅಡುಗಡೆ ಅನ್ನೋ ಫ್ರಾನ್ಸ್ಗೆ

বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। দুনে কালিগে মুড়িং আ প্রোগ্রামে টিভি বাল্লমুগ দিহামি একিগা রেডিও আডুসুমগিন্দ বাহুরি হা ফরাতকা মারহাবা দরাওয়া কালিগে মি প্রোগ্রাম একিগা তিবেফনা মে বদল কল্লি আড়গুম শাফিও মে প্রোগ্রাম কি মি এরেগা আবাইনা লাগুয়া মি মশম ফাহকুলেবে মুহিম কাঙ্কুম গে মচা বালালা হরমে তাইয়ার কুইনস্তে হাসা প্রোগ্রামে কমে দুগে প্রোগ্রাম কো ইস্তাফাত একে কি মাউলুমাত তিবেফনা হিসাব হিসা কোল্লাইরুগা মি দুগে প্রোগ্রাম কা বালালা মাউলুয়া কি ইরানু আনিকাভে সাহুরমুস কাণ্ডোল মিমনি বন্দকফ ইয়া মাসিকে কুরআন প্রোগ্রাম।

0: මිහාර මියන්නනී අනෙක්කාවේ ස්විසර්ලෙන්ඩ දෙපරාත්ව බස් එකෙන් ස්විසර්ලෙන්ඩක වාහකත බාවන් මේ හමජි සිදෙන් මේ කොමි පාර කවුම්බෙන මේ ෆෙන්නන මිසාලක මේ ඇමරිකාග රයිස් ඩොනල්ඩ් ට්‍රම්ප් මෙදුම්මච්ච කණඩාළවා හොන්න හා සමන්ද ස්ටී විට්කොෆකි. ඒ සියාසී ගොතුම් බලෑරුග සියාසී ස්තජර් බාහර මේ ෆුලන් ඒ වේපාර වැදිය. මේ ඇමරිකාග රයිස්ගේ ව්‍යපාරීගේ පාට්නරේ. එහෙමම මේ සරහද්ද විට්කොෆ් කණ්ඩයලුවීමාවෙස් වර ගිනිබයක වාහක දෙකි. ඒ ඇමෙරිකාගේ රයිස්ගේ හුදු ඇමරිකාගේ රයිස්ගේ ව්‍යපාරීග වරගින මස්ලාත්තම් මෙදුරුමතිගේ බොයි. එහෙමම එම එකමා ගොළුවාපා මේ විට්කොෆ් කණ්ඩයලුවීකම ගිනිබය කබූකුරි. දෙංගලොමන මේ ෆෙන්නනී ට්‍රම්ප්ගේ දබිදරිෆුළු ඇමරිකාගේ රයිස්ගේ එඩුවේසරෙක් ගොතුග කණඩාලුවාපුරිේ මේ ජෙරට් කුෂ්ණ මේ දෙබේපුළු මෑගඩු ගොත. අවමන මේ කොම් වකිසාක මිසාලක මේ දෙහස් ෆන්සීස් වනහරු මේ ඇමෙරිකාය ඉසුරේලුන් ඊරාණ බොංගලි මේ ජෙරට් කුෂ්ණාය ස්ටීව් විට්කොෆ් දෙවි ලෆය. ඒරුග වාහකතම්ය දනි ජනීවාගේ බේ වාහකතක ෝ ටෙක්නික වාහකත බාවන් වියන හමජසාෆෝ ඒගේ එද්දුස්කරින් බොංගලම් ෆෙෂ. එම අලුවමන්න මේ එබේෆලුන්ගේ තජුරුබාය නෙක්කම සියාසී තජුරුබායස් නෙක්කම වේෆුනකි අස්කරී විස්නුමගේ එවෙස් හිදුමතෙක් කුරිවෙස් කුරවාා වේෆලුන්න නවාතී වාහකතවගේ අසරු කුරාකම මෙ අවමෙන ෆෙනුණු මේ දෙහස් වන්සිසි වන්ද සනාර හිගේ කන්තකා ගොලියෙන් ඒක ෆෝන් හුද ඇමරිකාග රයිස් විදාලේ. එමිහුන්දින් ලෆේෂේ තිබන කංකොර මෙහරගෙජ්ජ ගෝස්කම් මෙ හෙදුනි. එමෙම මිහාර සවගමෙන්න්න මිෆෙන්න්නේ ස්විසර්ලෙන්ඩුගේ ටෙක්නික වාහකත මිහාර ෆෙෂිගෙන් කුරේද මෙහත්තා නිමෙන්ද කුරියදන් දායරුග මේ තජරුබාකාර ඇමෙරිකා සරුකාර ෆරාතුන් මේ වාහකකි එවස් කහල සියාසී පුරදන් හුරි බේෆලකුන්නේ. හම එක්කල දෙබේපුළුම් ඉස්කොම් ඉතිබ්බෙයි මේ නෑබ්‍රයිස් මේ වඩායන්නවී ඉස් බේෆල ගොතුන් මෙහර නෑබ්‍රේසේ වඩායන්නවානේ මේ ඊරාණුග එහනම් ඊරාණු ෆරාතුන් මිසාක නිවකලිය එක්ස්පාර්ටු එබ තිබ්බෙයි මේ ඊරාණුගේ මේ සෙන්ට්‍රල් බේංග ගවර්නර බෑර වඩන්නවා විකාල වරුගද ෆුන්නා බූස් පේෆලු තිබ්බේ. එහෙවිම මේ දුනියේග කංකන් බලා ගාතුම් බල්ලා බේෆලුම් විදාළුවනි මෙහම උඩා බිමහා තෆාතේ දෙකොළුග ටීම්. එහෙමම කිත් වාහක දක්කායගෙන් කමෙන් හල්ලු කොරන් හල්ලෙන් හෝදම් බලායරුග ඒ හල්ලු අල්ලාහම දියුම කුරජේ මසකේ වරබ්බුරේ දෙංගින්න ගොතකි එන්නාන ගොතකි ඇමරිකාගේ වෆ්දු එමිහුන්නකි එමි අක්මිල්ල ඉක්තියාරුග කංකන් නිම්මුග බාරු නෙබ්බේක වෙෆ ගුලන් ජේන වශිටන ගුලාා මෙහෙන් ඊරාණ හුෂාලක කියන ආදාන මිකා ගොතක දාන එහෙමම මේ වර බොඩ බහුස්කරයකම දෙෆරාත්ග ටීමගේ තජරිබ.
1: දැන් මේ අල්ම කුරවස් මේ ප්‍රෝග්‍රම් මේ වාහක කොෆින් ඊරාණු ෆොටෝ සෙෂන්ග බෑවරි නොවේ වාහක දෙත්තො මේ ෆොටෝ සෙෂන්ග බෑවරි නෝමුගේ සවබ මේ දේහවනි කොංකම එතු අද ෆොටෝ සෙෂන්ග බෑවරි විනම ඇමෙරිකාය දෙක විදන් වාහකතකකි කොබාත
0: මේ අලුමෙන්න මේ වරබ්බඩ ෆාහ කොරනු මේ මේ මිකමා ගුලිගෙන් එක එක වාහකත එක ෆරාත්තකුන් දෙකිතන් මේ මෙහර ඊරාණු ඉදැන් ඊරාණුගේ නිසාමයන්න ගොතුන් ඊරාණුග සරුකාරෙන් ඔයෆා ඊරාණුගේ බොය මේ ඉංගිලාවි කවුන්සිල ඔයෆා ඊරාණුගේ බහුන්නවා ඊරාණුගේ කංකමුග එම්ම ෆහබස් විදාළවා බේෆ්ලොක් ඒ රූහී ලීඩර් මිහාරු මේ මුජතබා හාවනාය මිහුන්නේ. එහෙම මේ එම් සියාසී කංකම හාහස්සක ඊරාණුගේ ගෞමිසලාමතා ඊරාණුගේ මුස්තක්බලා ගුලේ නුනි ඊරාණුගේ මිනිවංකම ඉස්තිගුලාලා ගුලේ කමෙග්ග ෆහුබස් විදාළවන්නේ. එහෙම ඊරාණු බේණ මෙන්නු එක්ගතකවස් මිහාර මෙන් හාලතුග ඇමරිකාගේ දශවෆ එක්කම দুনিয়ে ফেননা কাশে ধাক্কা কাশে মি ইরান আর্গুমেন্ট ফেনি দিয়ে মি হাঙ্গুরাম মি ফেব্রুয়ারি আশা বিশ্বনদ ইজরায়েল আমেরিকা গুলিগেন ইরান হামলা দেম ফেসিমা এ সাহিস তোস ফন্দিং কেন্ডি নেলি বঙ্গলা মিসাইল হামলা দেমুঙ্গোস এমি সাহিস তোস্তরে কামিয়াবিন সাহিস তোস ফং আমেরিকা হাঙ্গুরাম হোটালি ইরান বুড়গিন বিষ্ণু ইরান এদিগিন বিষ্ণু এমিমা মি এগ ফাহুং আর্গুমেন্ট মি হিঙ্গা মিদা কান্তক বলায়রুগ ইরানো মি কুরিগ মি হাঙ্গুরাম ফেসমুগ কুরিগ ইরানো ইংহালত মিহার ইরানো মগাম ইরানো বাস কিয়া কামা ইরানো বুনাগত কং হিঙ্গাক মিসাল হরমুজ কান্ডোলি মি ইরানো মি ইয়েন কুরিন্দ বন্ধ করি মি আমেরিকা সেন্ট্রাল কমান্ড বুনানি বন্ধ নু একমক এমএ বোটেভ সুরেনু এমএম ইরান ফুরিহম কন্ট্রোল হর মোজং এখন দুনিয়ং ইরান সাবিত কদ্দিফি ইরান মিহারে ডিমান্ড কুরা কান্তিত হুসাল আফ্রিকা কান্তিত আমেরিকা আনহেমনা মালগড় গবু কুরা তুগ আমেরিকা মি মশরাগ মেজ দোষং অন্ন মজবুর কুরি ইরান ইরান হে অন্ন জোড়িস এই আমেরিকাগ রাইস মিহার কোনেং ইরান দেখুল হাঙ্গুরাম কোগ্গেন মিকা কামিয়াব কোরবেন গত মিসালক সাহিস দোস্তন্দ দুনিয়েগ এম্মে ওয়ারুগদ বারু হাতিয়ার গতুং এম্মে কুলদান কাম বুনা আমেরিকায়া ইজরায়েল মি মি টেকনোলজি গতুং দুনিয়েগ এভেস গাওমক নুলিবেওর কুরে হোদাফা আসকরি কুরে রুম হাতিয়ার গতুং একমক সিরান বালি নুকরাউন এমবিমা বালি নুকরে মিহারেতি সিয়াসি গতুং আহকদক মেজ দোষং আস এমবিমা মিহার আগিগতুগ মি ইরান অতি ফরিয়াম বারে গতুগ ইরান বেন ফটো এন আগাগে মি সেমিহুন না মি তিমন এগলক এরিয়ে বাইক হি কফান গতকবস কাং কুরা কাশে এ এই ইরান মি ফটো সেশন গ বাইরে নই একমক আমেরিকা গরাইস ওয়ারম মসে কুরা মিসালক ইরান গে রোহি লিডা বদ্ধ কর বেড় ফুল বটে একমক কেনত্ব একম মান মিসা কুরিগ মি রোহি লিডর দুনিয়া হুন্নেস ট্রম্প একর মসে কুরবি আমেরিকা গরাইস বেরিকম ওড়ানে ফুরতম দাউর গড়মেন ফেন দুনিয়াগে মুড়ি দুনিয়াগে নজর হুটিগেন্দি উত্তর কোরিয়াগে লিডর বদ্ধ কর দেখোরিয়া বেদুনু থান বড়ানে হেমে আর তফাত কঙ্কং কোরবা বেফুল দেং মিহ বিদাড় তিমন্ন মিহাদ না আশেক হাঙ্গুরাম হুট্টু আবেকম আগমনক দুনিয়াগে এফেস বেকনে ফেনাক কুং হাঙ্গুরাম তো হুট্টু মিসাক মিফহার ওরকম লিবিজ নম গজ্জা হাঙ্গুরাম হুট্টু আনে বিদাড় একম একমেন আদি আদি আদদান্ত এব্বসুং হদে এনমেস মি ইজরায়েল আইক হামলাত হুট্টাল এব্বসুম হেদুমকে নোত হাঙ্গুরাম হুট্টালমে এব্বসুম হেদুমকে মানে কি এগ সৈকুরা দেওয়ান ফরাত হুট্টঞ্জেন ইজরায়েল নুজে হুট্টাক এ আমেরিকাস কবুকুরা হাগে তেমিম ফটো ইন নাগাং ইরান বেনমেন মিহার ইরান দেরওয়ান দাশুয়েফ একম দাক্কা ইরান বাই গিন বাইক মিহার গবুকুরেন দুনিয়েগে সুপার পাওয়ার কি মিওগুত ইরান ক
1: সাইফ বরাবর শুক্রিয়া তো প্রোগ্রামে ইস্তা করবে মালুমাতা মেহা হিসাব দুনিয়া কালিগে মেয়াদুগে প্রোগ্রাম নিয়ে মালফ বাকি ফেলান মুহিম মালুমাতা কে লিবুন কামাং উম্মেদ করা মাদমাগে প্রোগ্রাম আইকে বাদুল কলঙ্গে উম্মেদ বাকি ফেলান ওরা বাজারে দোয়া কাঙে দেয় আসসালামু আলাইকুম।